0: पीएम फसल बीमा योजना से करीब 2,00,000 करोड़ रुपए क्लेम के रूप में किसानों को मिले हैं।
1: मोर नाम मोनिता रानी दास, थाना बागबर, डिस्ट्रिक्ट बरपेटा। खन तो आम धान खेती भालू खेती नष्ट हो नष्ट हम এইটো যদি পয়সা দেয় তেনহলে আমার লাভ হয়, বাকি খেতিয়কে করলে তেওঁলোকেও লাভটো পাব। সেইকাৰণে আমি যেনেকৈ পালো তেওঁলোকে যাতে পায়।
2: খরিফ ফসল বীমার বাবে শীঘ্রে পঞ্জীকরণ করাও।
3: ব্যাংক শাখা, বীমা কোম্পানি, কৃষি ঋণ সমিতি, জনসেবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করাও।
2: ফসল বীমা সম্বন্ধে তথ্য পাতির বাবে হেল্পলাইন নম্বর 144-47 লৈ কল করো।
4: ফসল বীমা করাও, সুরক্ষা কবচ পাও।
5: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
3: বুকিংর আজই ফোন করক 9957568450।
6: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বরাগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগুড়ি।
7: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। কাণ্ডেক পাছতেই বাতৰি শুনিবলৈ পাব।

শ্রোতা, ইমান পৰে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীয়ে নতুন দিল্লির ঐতিহাসিক লালকিল্লার প্রাচীরপরা স্বাধীনতা দিবস উপলক্ষে রাইজর উদ্দেশ্যে দিয়া ভাষণের পোনপটিয়া সম্প্রচার শুনিলে। লগতে অসমৰ ৰাজ্যপাল মাননীয় শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্যে স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যবাসীক প্রেরণ করা দেশপ্রেমর বার্তা শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। অনুষ্ঠান প্রচারিত হয়ে আছিল মিডিয়াম ওয়েভর 266.66 মিটার, কিলোহার্টজ 1125, FM ব্যান্ডর 102.4 মেগাহার্টজ আর নিউজন এয়ার এপর জড়িয়তেও। এতিয়া স্টুডিওর ঘড়ীত সময় 10:21। ইয়ার লগে লগে আমার আজির

সভার আরম্ভণি গীতটিয়ে উপস্থিত রাইজক বিশেষভাবে আকর্ষিত করেছিল। জাউরিয়া জাউরিয়া হাত চাপড়িয়ে গীতটিক আদরি লৈছিল। গীত গাই থাকুতে সভাথলীলৈ ভালেমান ঠাইরপৰা দলে দলে মানুষের সুদ বই আছিল, আর মাঝে মাঝে গাই উঠিছিল বিশ্ববিজয়ী নবজুয়ান।

0: আগন্তুক বিপদৰ আশংকা কৰি এই বাহিনী গঠন কৰিছে। সম্প্ৰতি জিলাখনত শান্তি সেনাবাহিনীৰ মাজৰ পৰাই গঠন কৰা হৈছে মৃত্যু বাহিনী আৰু ৰক্ষী বাহিনী। মৃত্যু বাহিনীৰ সদস্যসকলৰ মাজৰ পৰাই স্বেচ্ছাই ওলাই অহা লোকে থানাৰ মুধচত কংগ্ৰেছৰ পতাকা উত্তোলন কৰিব আৰু কিবা বিপদৰ আশংকা থাকিলে ৰক্ষী বাহিনীয়ে সেই বিপদ আঁতৰাবলৈ চেষ্টা কৰিব। এই সম্পৰ্কত মোৰ ক'বলগীয়া এইখিনিয়ে।
1: মই এইবাৰ আমাৰ বিহাৰৰ পৰা অহা স্বৰাজ সৈনিক যোগেশ্বৰ মিশ্ৰক দুআষাৰ ক'বলৈ অনুৰোধ কৰিছো। মিশ্ৰজী আপ থোড়া বলিয়ে।
2: মেৰে ভাইও অৰ বহেনো, লোক বিহাৰ কি আদমি আছে, আপনা সব আসাম কি আদমি, আমি সব মিলকে দেশ কি স্বরাজ লিব, ইংরেজ কো হটানে হোগা, হাম লোক কে লিয়ে ইয়ে বড়া ইমতিহান হে, হামকো লিয়ে আপকো লিয়ে সব হিন্দুস্তানিও কে লিয়ে, সব লোক মিলকে লড়নে সে ইংরেজ নে দেশ চোর কে জানে কে লিয়ে মজবুর হোগা, ইয়ে হাম লোক করনে হি হোগা, বল্কি জিতনা হি তকলিফ না হো কিউ, হাম লোক গুলামি ওর নেই চাইয়ে, স্বরাজ লানে হি হোগা, সব মিলকে লড়েগে তো স্বরাজ মিল হি জায়েগা, জব তক ইংরেজ হিন্দুস্তান মে রহেগা তব তক দেশ মে গুলামি রহেগা, গুলামি হাম লোগো কি পসন্দ কি চিজ নহীঁ হ্যাঁ, হাম লোগো কা পসন্দ কি চিজ হে স্বরাজ, হামকা স্বরাজ, আপকা স্বরাজ, সারা হিন্দুস্তান কি স্বরাজ, বন্দে মাতরম।
1: এইবার আমি অহা 20 সেপ্টেম্বর রূপায়ণ করবলগা আসনি সম্পর্কে কবলৈ শ্রীযুত কমলাকান্ত দাসক অনুরোধ করল। রাইজ আমার চারিওফালে চোরাং চোরা পিয়াপি দি ফুরিছে, গতিকে আমার সকলে সাবধানে কাম করিব লাগিব।
3: মাননীয় সভানেত্রী মহোদয়া, এই বিষয়ে চিন্তা করার কোনো কারণ নাই, আমার মাজর বহুতে সরকার পক্ষর উপর চোকা নজর রাখিছে, মন্ডল মৌজাদার পিয়দা পিয়ন পুলিশ সকলরে ওপর রাইজর চোকা দৃষ্টি আছে। আজিও আমি সভাস্থলীর পৰা প্রায় 2 মাইল দূরতে আমার পহারাদার নিয়োগ করে রাখিছো, যাতে কোনো অচিনাকি লোক তথা মন্ডল মৌজাদার পিয়দা পিয়ন পুলিশে ইয়ালৈ আহিব নোৱাৰে আৰু সভার কোনো খা খবর সংগ্রহ করে সরকারের ঘরত মেলি দিব নোৱাৰে তার কারা ব্যবস্থা করে রখা হয়েছে। কথাতে কয় বোলে গার নমেই সত, গতিকে আমি সাবধানে চলিব লাগে, কাম করিব লাগে।
4: রাইজ আপনাদের জানে আমার গোটা অঞ্চলটুত অর্থাৎ ঢেকিয়াজুলি নাহরবাড়ী বড়গাঁও বড়চলা মিঠামারির 5খন গাঁও আর বড়জাত অতি কমেও 20খনমান প্রাথমিক কংগ্রেস সমিতি আছে আর প্রতিখন প্রাথমিকর তত্ত্বাবধানত আছে 1খনকৈ স্বেচ্ছাসেবকর শিবির। অঞ্চলটোর প্রধান স্বেচ্ছাসেবক শিবিরটো 3টা, ইয়াত গোটা অঞ্চলটোর বছা বছা দুর্দান্ত সাহসী প্রায় 6 সহস্রাধিক স্বেচ্ছাসেবকক প্রশিক্ষণ দি 20 সেপ্টেম্বরের বাবে সকল ফালের পৰা প্রস্তুত করে তোলা হয়েছে। এতিয়া মাত্র নির্দিষ্ট আসনিখন রূপায়ণ করার বাবে মিত্র বাহিনী আর রক্ষা বাহিনীর সদস্য সম্পর্কে সিদ্ধান্ত করিব লাগে, লগতে নেতা বা সমদলৰ দলপতি নির্বাচন করবলৈ বাকি আছে, সেই কাম আজি এই সভাতে আপনাদের করব পাৰিব।
1: উত্তেজিত নহব, সকলো কাম ধীরে সুস্থিরে করিব লাগিব। রাইজ এতিয়া আপোনালোকে পর্যায়ক্রমে মিত্র বাহিনী সদস্যর তালিকা প্রস্তুত করিব লাগে। ইতিমধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক সকলের মাজর পৰা যিসকলে মিত্র বাহিনী সদস্য হব খোঁজে তেওঁলোকর এজন এজনকৈ নিজের নাম ঠিকনা কব লাগে। আবার মিত্র বাহিনীর 3জন সদস্য লাগে।
5: মই মনবৰনাথ।
1: ইয়ালে আহা, ইয়ালে আহা, সমুখলে আহা। অ কোৱা।
5: মই মনবৰনাথ, আসল ঘৰ নগাঁও জিলাত, গাঁও জামুগুৰি মৌজা হাতিচুং, বর্তমান জহামাৰীৰ ভোলাইনাথৰ ঘৰত আছো। বন্দে মাতৰম।
6: বন্দে মাতৰম।
7: মোৰ নাম গোলোকচন্দ্ৰ নেওগ।
1: সমুখলৈ আহা।
7: মোৰ নাম গোলোকচন্দ্ৰ নেওগ, গাঁও বামুণ চুবুৰী মৌজা নাহৰবাৰী জিলা দৰং, মোক মৃত্যু বাহিনীৰ সদস্য কৰি ল'ব লাগে। বন্দে মাতৰম।
6: বন্দে মাতৰম।
8: মই চন্দ্ৰকান্ত নাথ।
1: ইয়ালে আহা, কোৱা, তোমাৰ কি কবলগীয়া আছে কোৱা।
8: মই চন্দ্ৰকান্ত নাথ, লোকে মোক কানিয়াবলৈ মোক আপোনালোকে মৃত্যু বাহিনীৰ সদস্য কৰি ল'ব লাগে। বন্দে মাতৰম।
6: বন্দে
1: মাতৰম। ৰাইজ ঢেকিয়াজুলি থানাৰ পতাকা উত্তোলন কৰিবলৈ আমাৰ 3জন মৃত্যু বাহিনীৰ সদস্য লাগে। আমি 3জনকে পালোঁ। এতিয়া ৰাইজ তেওঁলোকৰ বিষয়ে আপোনালোকে কিবা কব খুজিলে কব পাৰে।
6: বন্দে।

0: কার্যকরী সমিতির সভা, তারিখ 18 সেপ্টেম্বর 1942, স্থান বরগাঁও স্বেচ্ছাসেবক শিবির। শিবিরের এটি কোঠাত সভা বহিছে। শিবিরের স্বেচ্ছাসেবক সকলে প্রশিক্ষণ লৈ আছে। মাঝে মাঝে স্বেচ্ছাসেবক সকলের ধ্বনি শুনা যায়, বিশেষক ড্রিল করার লগে লগে লেফট রাইট আগে মোর পিছে মোর আদি শব্দ। সভাত উপস্থিত থকা সকল কমলাকান্ত দাস, বাপুরাম গগৈ, ফণীধর দাস, মনবর নাথ, গোলোক নেওগ, চন্দ্রকান্ত নাথ আর অন্যান্য দুজন। সভার আঁত ধরেছিল কমলাকান্ত দাসে।
1: আমার কামর দিন সমাগত, মাজত এদিন মাত্র বাকি। কার্যসূচী রূপায়ণের কেটামান গুরুত্বপূর্ণ দিক আছে।
2: আমার তো মূল কার্যসূচী এটাহে।
1: হ্যাঁ গগৈ, কিন্তু সেইটো রূপায়ণ করবলে যাওতে আন কেটামান আনুষাঙ্গিক কার্যসূচী রূপায়ণ করবলগা হব। গতিকে আমি সকলবোৰ বিতংভাবে আলোচনা করে দায়িত্ব ভগাই লব লাগিব। থানা গৃহর মুধচত পতাকা উত্তোলনের ভার থাকিব মিত্রবাহিনীর সদস্যর হাতত। সেই দায়িত্ব অর্পিত প্রথম ব্যক্তি হল মনবর নাথ। কিবা কারণত ধরক শত্রুপক্ষই বাধা প্রদান করিলে বা তেওঁক আক্রমণ করে বগরাই দিলে, তেনে অবস্থাত পতাকার মর্যাদা রক্ষা করবলৈ আগবাড়ি আহিব লাগিব দ্বিতীয়জন ব্যক্তি গোলোকচন্দ্র নেওগ। তেওঁকো বাধা প্রদান করিলে বা শারীরিকভাবে আক্রমণ করিলে আগবাড়ি আহিব লাগিব তৃতীয়জন ব্যক্তি চন্দ্রকান্ত নাথ কানিয়া। তোমালোকে কোনো পরিস্থিতিতে কামর গাফিলতি করিব নোৱাৰিবা।
3: আমি কোনো ক্ষেত্রতে কামত গাফিলতি নকৰো, পতাকা উত্তোলন কৰিহে দিম।
4: বন্দে মাতৰম,
5: বন্দে মাতৰম,

0: ভাইসকল, আপনার মাজর যি সকলে শোভাযাত্রার অংশ লয় ঢেকিয়াজুলিলে যাব, সকলে শাড়ি পাতি ঠিয় হোক। আমার যাত্রা আরম্ভ হয়হে এতিয়া। শাড়ির সভাটুক আগত থাকিব প্রথম দলপতি কমলাকান্ত দাস, মাজত বাপুরাম গগৈ অর্থাৎ ময়, আর একেবারে শাড়ির শেষত থাকিব ফণীধর দাস। চারিটা শাড়ির এটা শাড়ির সন্মুখত থাকিব প্রথম দলপতি কমলাকান্ত দাস, আর বাকি তিনটা শাড়ির সন্মুখত থাকিব মৃত্যু বাহিনীর সদস্য তিনজন। এটি আমার তৃতীয় দলপতি ফণীধর দাসে মৃত্যু বাহিনীর সদস্য তিনজনের হাতত একোখনক তিরঙ্গ পতাকা অর্পণ করব।
1: রাইজ, আমার যাত্রার সময় হল, ধীর কদমত সন্মুখলৈ আগবাড়ক।
2: ঢেকিয়াজুলি থানার সন্মুখ দুপরিয়া প্রায় এক বাজিছে। কেউফালৰ পৰা প্ৰায় 2,250 স্বাধীনতা সংগ্ৰামী সমাগম। সেইদিনা ৰবিবাৰ হেতুকে ঢেকিয়াজুলিৰ সাপ্তাহিক বজাৰ বহিছিল থানাৰ সন্মুখৰ ৰাস্তাত। সেয়েহে বহু মানুহৰ ভিৰ, বজাৰলৈ অহা লোকৰ কৌতূহল থানাৰ সন্মুখত কি হৈছে চোৱাৰ। থানাৰ চৌহদত পল্টনীয়া চিপাহীৰ 10-12 দল এটাই লেফ্ট ৰাইট কৰি পেৰেড কৰি আছে। ভালেমান ৰঙা টুপি পৰিধান কৰা পুলিচৰ লোকে হাতত লাঠি লৈ সষ্টম হৈ আছে। দারোগা মহিধর বরাই কঁকালর পিস্তল আড়ি আর হাতত ছুটি স্টিক এডাল লই ইফালে সিফালে টহল দি ফুরিছে। লগেলগে তেওঁৰ কাখে কাখে এজন কনিষ্টবলে অহা যোৱা কৰি আছে। থানার কোঠা এটিত মৌজাদার রেবকান্ত তামুলীসহ পিথুরাম দাস আর আলিমহরী ভোলারাম কলিতাক দেখা গৈছে। তেওঁলোকে মাঝে মাঝে খিড়কিরে সমবেত রাইজলৈ চাইছে আর পরস্পরের মাজতে কিবা কৈছে। ইফালে শোভাযাত্রাকারীসকলে থানার গেটর সন্মুখত উপস্থিত হল। বন্দুকধারী পুলিশে গেটত জোরক ধরে আছে। মাজতে দারোগা মহিধর বরা

0: রূপায় নে আছিল।
1: তুমি থানার দারোগা মহিদর বরাক শারীরিকভাবে অপদস্থ করেছিল?
0: হয়, মারিছিল।
1: তুমি হুইসেল বজাই জনতাক থানা আক্রমণ করবলে উচটনি দিছিল?
0: হয়, হুইসেল বজাইছিল, কিন্তু থানা আক্রমণ করবলে দিয়া নাছিল। থানা গৃহর উপরত তিরঙ্গ পতাকা উত্তোলন করবলে দিছিল, সেইটো স্বাধীনতা সংগ্রামের কার্যসূচী আছিল। কোনো থানা আক্রমণ করবলে তাত সমবেত হওয়া নাছিল।
1: তোমার অপরাধর বাবে তোমাক ভারতীয় দণ্ডবিধির 141 ধারার অধীনত 1.5 বছর আর 353 ধারার অধীনত 1 বছর কারাদণ্ড বিহা হল। দুই প্রকার শাস্তি একদিনের পর একে সময়তে কার্যকরী করা হবো।

0: হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত তেখেতর যেটু দূরদর্শিতা চিন্তা, তেখেতর অসমক লৈ যে এটা সপন, আর তার আধারত আজি যে পরিকল্পনা লৈ বিভিন্ন আসনির জড়িয়ে অসমক আগবাই লৈ আহি আছে, হেয়া ভারতের ভিতরতে উল্লেখনীয়। ভারতের বিভিন্ন উন্নত রাজ্যর লগত আজি অসমে একেলগে খোজ দিবলৈ সক্ষম হল আমার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার যে নেতৃত্ব, এই নেতৃত্ব আজি অকল রাজ্যর আন্তঃগাঁথনির কথাই মাত্র নহয়, আন্তঃগাঁথনির লগতে অসম বাকির সকল দিকতে আগবাড়িব পারাকৈ তেখেতে বিভিন্ন আসনি আজি হাতত ললে। আর যে আসনিয়ে অকল অঞ্চল নহয়, অকল গাঁও নহয়, প্রত্যেকজন অসমবাসীর ব্যক্তিগত জীবন লৈকেও আজি আগবাড়ি যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সহায় হল। আমি সকলেই জানো আন্তঃগাঁথনি, আর ইয়ার লগতে সেই আন্তঃগাঁথনি বিলাগর জড়িয়ে আজি অসমর রাইজক, অসমর নতুন প্রজন্ম ব্যাপার বাণিজ্যর পরা আরম্ভ করি আমার যোগাযোগ, শিক্ষা দীক্ষা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কারণে যাবর কাম করেছে আমি সকলেই আজি সাক্ষী হই আমি রই আছো। ব্রহ্মপুত্রর ওপর যে কল্পনা করব পারা নাছিল, ব্রিটিশর দিনত যেটু ব্রিজ বনাইছিলে তার উপরতে নির্ভয় হয়ে থাকবলিয়া হয়েছিল, আজি এই ব্রহ্মপুত্র নদীর উপর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত আজি বহুকণ দলং আমি করবলে সক্ষম হয়েছো। আর আজি যিনি অভিলাষী আসনি লৈছে সেটোর দ্বারা এই শোণিতপুর উত্তর পারে থকা আর দক্ষিণ পারে থকা নগাঁও, গোলাঘাট বা জয়রহাট যোগাযোগ অতি সহজতে হবলৈ গৈ আছে। মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ প্রত্যেকটা জেলাত এটা ইউনিভার্সিটি স্থাপন করার কারণে যি ধরনের ব্যবস্থা লৈছে, আর এটার পিছত এটা যে করে আহিছে সেটোর দ্বারা আমার বর্তমানের নতুন প্রজন্মই, যুব সমাজে, আমার ছাত্র ছাত্রী সকলে স্কুলের পরা কলেজ, কলেজের পরা ইউনিভার্সিটি সেইবর অধ্যয়ন করার কারণে নিজের জেলাতে আজি সুযোগ পাই আহিছে। মেডিকেল কলেজের জড়িয়ে বহু ছাত্র ছাত্রীক আজি ডক্টর হওয়ার ক্ষেত্রে সুবিধা দিব পারিছে, আর সেটোর দ্বারা আমার গাঁও অঞ্চলবিলাকতো আজি ডক্টরের যেটু অভাবনীয় পরিস্থিতি আসলে সেইবিলাক লাহে লাহে আজি নাইকিয়া করিব পারিছে।
1: শিক্ষার ক্ষেত্রে তেখেতে এইদরে উল্লেখ করে,
0: শিক্ষার ক্ষেত্রে আর্থিকভাবে দুর্বল পরিয়ালখিনিও যাহাতে আগবাড়ি যাব পারে তার কারণে আজি বিভিন্ন আসনি অসম সরকারে লৈছে। ব্যক্তিগতভাবে শিক্ষা দীক্ষার আমার ছাত্র ছাত্রী সকলে অর্থর অভাবত যাহাতে থমকি রবলগিয়া নহয় তার কারণে নিজুত মইনা, নিজুত বাবু আসনির জড়িয়ে মেট্রিক পাস হওয়ার লগে লগে মাহে মাহে জল পানির যে ব্যবস্থা, ইউনিভার্সিটি পড়ালৈকে, সেয়া মই ভাবু যে দেশের ভিতর অসমর আমার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার যেটু পদক্ষেপ সেয়া এটা নিদর্শন, সেয়া এটা উল্লেখনীয়।
1: মহিলা সকলের স্বাবলম্বিতার প্রসঙ্গত তেখেতে এইদরে কয়,
0: মহিলা সকলক আগুয়াই লই যাওয়ার কারণে আজি মহিলা উদ্যমিতা আসনির জড়িয়ে সেলফ হেল্প গ্রুপের জড়িয়ে প্রত্যেকজন মহিলা শক্তিশালী করবলৈ আজি যে পুঁজির ব্যবস্থা করেছে, আর বিভিন্ন ট্রেনিংয়ের জড়িয়ে আজি এন্টারপ্রেনার্স হিসাবে ডেভেলপ করার কারণে ব্যবস্থা লৈছে, সেইবর আমাক আগুয়াই লই যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকজন ভারতীয়, প্রত্যেকজন অসমবাসীক আজি যথেষ্ট সহায় করেছে।
1: প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রসঙ্গত মন্ত্রী মহোদয় এইদরে উল্লেখ করে,
0: আজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যেটু চিন্তা, স্বাধীনতার আজি 80 বছর আমি ভারতীয় সকলে স্বাধীনতা দিবস উপভোগ করে আছো। ভারতের কোনো তেনেকা নাগরিক থাকিব নালাগে যার থাকিবলে ঘর নাই, তার কারণে প্রাইম মিনিষ্টার আবাস যোজনার জড়িয়ে মানুষে থাকিব পারাকৈ আজি যাহাতে গৃহ নির্মাণ করিব পারে, প্রত্যেকটা পরিয়াল যার পাকা ঘর নাই সেই আসনি লই সকলকে গৃহ নির্মাণ করে দিয়ে আছে। এই স্বাধীন ভারতত এনেকুৱা এজন ভারতীয় থাকিব নালাগে যিয়ে এটুপ পানির কারণে হাহাকার হবলগিয়া হয়, তার কারণে জল জীবন মিশনের জড়িয়ে প্রত্যেকটা ঘরলৈ পানির নালা গই পাব লাগে, টেপ তাত লগাই দিব লাগে, সেই আসনি আজি ভারতে করেছে, আর সেটোর আধারত আজি অসম মাত্র নহয় শোণিতপুর জেলার রাইজেও আজি উপকৃত হয়।

স্বাক্ষরে নিজস্ব সেমিকন্ডাক্টর প্লান্ট স্থাপন করেছে। ইতিমধ্যে তিনিটাকৈ সেমিকন্ডাক্টর প্লান্টর কাম আরম্ভ হয়েছে আর তাত জি চিপ উৎপাদন হয়েছে, সেয়া এতিয়া রপ্তানি হওয়াও আরম্ভ হয়েছে। আর মই দেশবাসীক কব বিচাৰো যে অনাগত 7-8 বছরের ভিতর আর 5-7 বা 8টা সেমিকন্ডাক্টর প্লান্ট আরম্ভ হবলৈ গৈ আছে। এই আত্মনির্ভর ভারতে আমাক এখন বিকশিত ভারতের দিকত আগবাড়ি যাবলৈ পথ দেখাইছে। মোর মরমর দেশবাসী সকল, ঠিক এনে ধরনের এক চর্চা এতিয়া গুরুত্বপূর্ণ খনিজ পদার্থকলৈও চলি আছে, কারণ সমগ্র বিশ্ব প্রযুক্তি আজি এই খনিজ সম্পদর উপরতে নির্ভরশীল। ভারতেও এই বিশেষ ক্ষেত্রখনত নিজকে সুরক্ষিত করে তুলিবলৈ দিনে রাতিয়ে চেষ্টা অব্যাহত রাখিছে। আর আমার উদ্দেশ্য এই গুরুত্বপূর্ণ খনিজর লক্ষ্য সকলোরে হইতে ভাগ বতরা করা হোক। আমি ন্যাশনাল মিনারেল পলিসি মুক্তি করেছো আর হেতিয়াক ফিজিক্যাল মিনারেল করিডর কথাও ঘোষণা করেছো। এই সন্দর্ভত ইতিমধ্যে বহু কেইখন দেশের হইতে আমার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্বর বিভিন্ন দেশে এতিয়া এই ক্রিটিক্যাল মিনারেলর বিষয়ত ভারতের উপর ভরসা করবলে আরম্ভ করেছে। মোর মরমর দেশবাসী সকল, সেমিকন্ডাক্টর বা ক্রিটিক্যাল মিনারেলর দরে আজি আমি যি প্রযুক্তির দিকত আগুয়াই গৈ আছো, সেই একই দিকত আজি সমগ্র বিশ্বও আগুয়াই গৈছে। ইয়াত শক্তির গুরুত্বও ক্রমান্বয়ে বৃদ্ধি পাই আহিছে আর এতিয়া শক্তির অবিহনে এই নতুন পৃথিবীখন চলোৱাটো প্রায় অসম্ভব। আর সেইভাবে চিপ হোক, এআই হোক বা ডাটা সেন্টারেই হোক, আমাক বৃহৎ পরিমাণের বিদ্যুৎ শক্তির প্রয়োজন হব। শক্তির সুরক্ষা হয়েছে বর্তমান সময়ের এক বিশেষ দাবি আর সেইভাবেই আমি ইতিমধ্যে সেই দিকত ইটোর পাছত সিটুক বহু শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেছো। শক্তির সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে পারমাণবিক শক্তি হয়েছে এক অন্যতম বৃহৎ মাধ্যম। আমি সংসদত পারমাণবিক শক্তি সম্পর্কীয় এক নতুন আইন গৃহীত করে এক নতুন দিকত আগুয়াই যাওয়ার পথ প্রশস্ত করেছো। আমি 2047 সনের ভিতর 100 গিগাওয়াট নিউক্লিয়ার পাওয়ার উৎপাদনের এক লক্ষ্য নির্ধারণ করে আগুয়াই গৈ আছো। আনকি এই এটা দশকের ভিতরতে আমি 5টাক নতুন নিউক্লিয়ার রিয়েক্টর কার্যক্ষম করে তোলার লক্ষ্য বুকুত বান্ধি আগুয়াই গৈ আছো। এই বছর ভারতে ফার্স্ট ব্রিডার নিউক্লিয়ার টেকনোলজিত পারদর্শিতা লাভ করে একটা গুরুত্বপূর্ণ মাইলর খুঁটি অতিক্রম করেছে। ইয়ার ফলত পারমাণবিক ইন্ধনের ক্ষেত্রত আত্মনির্ভরশীল হওয়ার দিকত আমি সফলতার একটা অতি ডাঙর পদক্ষেপ গ্রহণ করেছো। মোর মরমর দেশবাসী সকল, বহু সময়ত সম্পদর অভাবর বাবে দেশ থমকি নরয়, কিন্তু থমকি যাওয়ার মূল কারণ হল আমার চিন্তার সীমাবদ্ধতা। যেতিয়া আমার চিন্তা বা চিন্তাধারা আবদ্ধ হয়ে পড়ে, সীমাবদ্ধতার মাজত পচিবলৈ আরম্ভ করে, তেতিয়া আমি আমার নিজের সামর্থ্যক চিনি পাবলৈ অক্ষম হয়ে পড়ো। আজিও আমার দেশ খারুয়া তেলর বাবে বিদেশের উপরত নির্ভর করে চলবলগিয়া হয়েছে। আর ইয়ার মূল কারণ হয়েছে আমার ভুল চিন্তাধারা। আপুনি জানি আচরিত হব যে এনেকুৱা সংকীর্ণ চিন্তাধারার বাবে আমি আমার 99% উপকূলীয় অঞ্চলক নো গো এরিয়া হিসাবে ঘোষণা করে রাখিছিল। আমি নিজেই সাগরের গভীরলৈ গৈ সম্পদর অনুসন্ধান নকরার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, এয়া আছিল চিন্তার সংকীর্ণতা। কিন্তু আমি সিদ্ধান্ত লৈছো যে এনেকৈ আৰু নচলিব। আমি সেই 99% অঞ্চল যিবোৰ এসময়ত নিষিদ্ধ বা নো গো এরিয়া হৈ আছিল, আমি এতিয়া সেইবোৰক গো এহেড এরিয়া হিসাবে সম্পূর্ণরূপে মুকলি করে দিছো। আর এতিয়া আমি সাগরের গভীরতো গৈ নতুন নতুন সম্পদ ভাণ্ডার বিচাৰি উলিওয়ার দিকত অগ্রসর হৈছো। আমি সেইভাবেই নিরন্তর প্রচেষ্টা চলাই আছো। আনকি আমি যোৱা বছর সেই একেটা দিকতে এক অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে সাগর মন্থন আসনির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল। আর যোৱা দিনবোৰত আমি এই কামটোৰ বাবে 25,000 কোটি টাকা আবন্টন দি ইয়ার গতি ত্বরান্বিত করার বাবে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছো। মোর মরমর দেশবাসী সকল,

শক্তিখণ্ডর সুরক্ষার ক্ষেত্রে মই কব বিচার যে আমি বিকল্প উৎসসমূহর দিকটো আমার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করাটো অতি প্রয়োজনীয়, আর সেইভাবেই শক্তির সঠিক ব্যবহার বৃদ্ধি করে ভারতে আজি এই দিকত দ্রুত গতিরে কাম করে আছে। 2014 সনের আগতে অর্থাৎ আজির পৰা 12 বছর আগতে আমার দেশের মাত্র 70 খন শহরতে পাইপর জড়িয়ে গেসর যোগান ধরার ব্যবস্থা আছিল, পাইপেরে গ্যাস বিতরণ করা হয়েছিল। কিন্তু আমি মাত্র 12 বছরের ভিতরতে এই 70 খন শহরের পৰা 700 খন শহরলৈ পাইপেরে গ্যাসর যোগানোর সুবিধা সম্প্রসারিত করেছো। এয়াই হয়েছে দ্রুত গতি আর প্রকৃত সম্প্রসারণ। 2014 সনের পূর্বে আমার দেশত 20-22 লাখ পরিয়ালর ঘরতে পাইপেরে গ্যাস যোগানোর সুবিধা আছিল, কিন্তু আজি প্রায় 1,75,00,000 পরিয়ালর ঘরত পাইপর জড়িয়ে গ্যাস যোগান ধরার কাম চলি আছে। আনকি আজির পৰা 12 বছর পূর্বে সমগ্র দেশতে সৌর শক্তির ক্ষমতা আছিল মাত্র 2 গিগাওয়াট, হয় মাত্র 2 গিগাওয়াট। আজি আমি 160 গিগাওয়াটর লক্ষ্য উপনীত হব পারিছো। মরমর দেশবাসী সকল, মই আপনার আর একটা তথ্য দিব বিচার। আমি ইয়ার সুবিধা দেশের মধ্যবিত্ত আর সাধারণ পরিয়াল সমূহে যাতে লাভ করিব পারে সেই দিকটো সিমানেই গুরুত্ব আরোপ করেছো। আমি PM সূর্যঘর বিনামূলীয় বিজুলি আঁচনি আরম্ভ করেছি, আর আজি মই এটা কথাতে সন্তুষ্টি পাইছো যে ইমান কম সময়তে 50 লাখ পরিয়ালর ঘরের সৌর শক্তি যোগানোর লক্ষ্য অতিক্রম করেছো, আর এই কাম অতি দ্রুতগতিত আগবাড়িছে। ইয়ার ফলত হাজার হাজার ঘরের বিদ্যুৎ বিল শূন্য হয়ে পড়েছে, হাজার হাজার পরিয়ালে নিজের প্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার করার পিছত অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে উপার্জন করবলৈ সক্ষম হয়েছে। আমি প্রতিটি পরিয়ালক এই কামর বাবে সরকারের তরফের 80,000 টাকাক সাহায্য আগবাইছো, আর এইদরে আমি এই বিশাল লক্ষ্য সম্পূর্ণ করে আছো। মরমর দেশবাসী সকল, আপনার জানি আচরিত হব যে আমার যে রেলওয়ে নেটওয়ার্ক আছে তার বৈদ্যুতিকীকরণের কাম আমার দেশত 1925 সনতে আরম্ভ হয়েছিল। 1925 সনতে এই বৈদ্যুতিকীকরণের কাম আরম্ভ হয়েছিল, কিন্তু তার পাছর 90 বছরের পরবর্তী 90 বছরের ভিতর মাত্র 30% রেল পথরহে বৈদ্যুতিকীকরণ করা হয়েছিল, অর্থাৎ 90 বছর মাত্র 30%। আমার পূর্বর গতিটো এবার লক্ষ্য করক। লক্ষ্যত উপনীত হওয়ার বাবে আমার যে দৌড় সেয়া এবার চাই লোক। আমি এই যাওয়া এটা দশকর ভিতরতে 100% কাম সম্পূর্ণ করে তুলিছো। 90 বছর মাত্র 30% কাম হয়েছিল, কিন্তু যাওয়া 10 বছর আমি 70% কাম করে দেখালো। ইয়াকেই প্রকৃত কাম বলে কোয়া হয়। ইয়ার ফলত আমি যি ডিজেল বিদেশের পৰা আমদানি করবলিয়া হয়েছিল সেই ক্ষেত্রে যথেষ্ট রাহি হবলৈ ধরলে, বিদ্যুতেরে আমার রেল সমূহ চলবলৈ আরম্ভ করলে, যার ফলত পরিবেশেরও যথেষ্ট লাভ হল। মরমর দেশবাসী সকল, আমি কেবল ইমানতে থমকি রা নাই, আমি বিশ্বর বুকুত পিছ পড়ি থাকিব নিবিচার। যা কেদিনমানের আগতে আপনাদের সাগে একটা খবর শুনবলৈ পাইছে, ভারতে ইন্ধনের এক নতুন ক্ষেত্রটো ভরি দিছে। দেখে প্রথমখন হাইড্রোজেন চালিত রেলের শুভারম্ভ করেছে, আর মই নথৈ আনন্দিত যে এয়া হয়েছে আটাইতকৈ দীঘল আর আটাইতকৈ শক্তিশালী রেল, যার জড়িয়ে পৃথিবীর হাইড্রোজেন রেলের ক্ষেত্রখনতো ভারতে নিজের গৌরবর ধ্বজা উড়াবলৈ সক্ষম হয়েছে। হে দেশবাসী সকল, যা 10-12 বছর ধরে আমি একেলে থাড়িয়ে 2047 সনের লক্ষ্যত উপনীত হওয়ার বাবে ক্ষিপ্রতারে আগবাড়িছো, আর এটার পিছত এটাকৈ সফলতার লক্ষ্য অতিক্রম করেছো। আমি কল্পনাও করা নাছিল যে ইয়াতো কিছুমান বাধার সম্মুখীন হবলগিয়া হব পারে। যা 10-12 বছর আমি বহুত ধরনের সংকটের মোকাবিলা করবলিয়া হয়েছে। করোনার দরে মহামারিয়ে সমগ্র বিশ্বকে গভীর চিন্তার মাজলৈ ঠেলি দিছিল, আর ইয়ার ফলত বিশ্বর সকলো ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। করোনার সংকটের পৰা উলাই অহার লগে লগে যুদ্ধর বিভীষিকার খবর আহিবলৈ ধরিলে, কেতিয়াবা

ইউক্রেইন কেতিয়াবা পশ্চিম এশিয়া চারিওফালে কেবল উত্তেজনার পরিবেশ বিরাজ করেছিল আর ভবিষ্যৎদানী করা সকলে দেশের ভবিষ্যতক লৈ কি যে ঘোষণা করা নাছিল। দেশক আতঙ্কত রখা, দেশবাসীর মনত ভয়ের সৃষ্টি করা আর দেশক চিন্তিত করে রাখিয়েই একাংশ লোকে আনন্দ পায়। কৈছিল যে দেশত ভ্যাকসিন পোৱা না যাব, মানুষবোর বাতি না থাকিব, একোৱেই নহব বলে কোৱা হয়েছিল। তারপরে পশ্চিম এশিয়ার সংকট আহি পড়িল আর প্রচার করা হল যে পেট্রোল পাম্পত পেট্রোল পোৱা না যাব, গ্যাস পোৱা না যাব, ডিজেল পোৱা না যাব, আনকি সারু উপলব্ধ নহব। এনেকৈ সমগ্র বিশ্বজুড়ি নানা ধরনের অপপ্রচার চলায় ভারতের মানুষ অঙ্কিত করে তোলার আর আতঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। মানুষ কেবল চিন্তার মাজত রাখি কিছু লোকে খুব আনন্দ পাইছিল, কিন্তু দেশবাসী এতিয়া দেখিছে যে যা 10-12 বছরের সুপরিকল্পিত আসনিবুরে এতিয়া সুফল দিবলৈ আরম্ভ করেছে আর আমি ইমান ডাঙর সংকটের মাজতো দৃঢ়তারে থিয় দি আছো। নাগরিক দেব ভবক মন্ত্র খারুগত করে আগবড়া ভারতবর্ষ যে প্রস্তুতি চলাইছিল, এটার পিছত এটা কই যে পদক্ষেপ গ্রহণ করেছিল, আমি কল্পনাও করা নাছিল যে এনে সংকট আহি পড়িব পারে। কিন্তু সংকটের সময়ত এই সকলবোর কামত আহিল, ফলস্বরূপে আজি দেশত পর্যাপ্ত পরিমাণের গ্যাস আছে, পেট্রোল আছে আর ইউরিয়াও আছে। আমি এতিয়া নিজের শক্তির উপর ভরসা করে থিয় দিছো আর উন্নতির পথত আগুয়াই গৈছো। মূর মর্মর দেশবাসী সকল, বিশ্বের এই সংকট সমূহের প্রভাব সকলের উপর পড়েছে আর ইয়ারপরা আমি নিজেও আতরি থাকিব পড়া নাই। বিশ্ব বাজারত এতিয়া প্রতি বস্তা ইউরিয়ার দাম গৈ 3000 টাকাতকৈ অধিক হয়েছে গৈ। আজিও আমি দেশের কৃষক সকলক সেই বোঝা হইবলৈ বাধ্য করা নাই, সরকারে নিজে সেই বোঝা করে আইছে। আর বিশ্ব বাজারত যে ইউরিয়ার মুনা আমি 3000 টাকাত পাও, সেয়া আমি আমার কৃষক সকলক মাত্র 300 টাকাতে যোগান ধরবলৈ সক্ষম হয়েছো। কেবল ইমানেই নহয়, আজি সমগ্র বিশ্বতে DAP-র মূল্য 5000 টাকার উচর পাইছে গৈ। কিন্তু কৃষক সকল যাতে কোনো অসুবিধার সম্মুখীন হবলগিয়া নহয় তার বাবে আমি আজি তেওঁলোকক মাত্র 1350 টাকাতে DAP যোগান ধরার কাম করে আছো। মরমর দেশবাসী সকল, এটা সময় আছিল যেতিয়া মই আত্মনির্ভরশীলতার কথা কই আছিল, তেতিয়া এয়ার কন্ডিশন কোঠাত বহি চিন্তা করা কিছু লোকে আমাক সুধিছিল যে তেনেহলে গ্লোবলাইজেশন কি হব। কিন্তু বিশ্বই এতিয়া দেখিছে যে যোৱা এটা দশকত যেন সকলো দেশে গ্লোবলাইজেশন শব্দটো উচ্চারণ করবলকে এড়ি দিছে। যখন ঠাইৰ পৰা এসময়ত গ্লোবলাইজেশন কণ্ঠস্বর শুনা গৈছিল, এতিয়া সেই স্থানত তেনে কোনো শব্দ শুনিবলৈ পোৱা না যায়। এতিয়া পৃথিবীর প্রতিখন দেশেই নিজৰ নিজৰ সমস্যা আর পরিস্থিতি অনুসৰি সমাধানৰ দিকত অগ্রসর হৈছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই সংকটৰ সময়ছোৱাত কিছুমান লোকে নিজের প্রভাব বিস্তার করবলৈ সম্পদ সমূহক ব্যবহার করার বাবে খেল খেলিছে। পৃথিবীর প্রতিখন দেশে নিজের হাতত যি আছে তাকে ওয়েপনাইজ করাত লাগি পড়িছে। লাগিলে সেয়া সম্পদর ওয়েপনাইজে নাহও কিয়, পেট্রোল, ডিজেল, সার, ঔষধ, টেকনোলজির চিপস, আনকি ভূখণ্ডকো আজি ওয়েপনাইজ করা হয়েছে। এনে এক সময়ত আমি যদি আত্মনির্ভরশীলতার মন্ত্র লৈ যোৱা 10 বছরে সঠিক দিশত আগুয়াই নগলোহেতেন, তেন্তে কল্পনা করকচোন আমি কেনেকৈ এনে প্রত্যাহ্বানৰ দৃঢ়তাৰে মোকাবিলা করিলোহেতেন। আনহাতে আমার প্রস্তুতিও বর্তমান ধারাবাহিকভাবে বৃদ্ধি পাই আছে। মূর মরমর দেশবাসী সকল, ইয়ার বিপরীতে আজি ভারতের মর্যাদা বিশ্বর দরবারত সম্পূর্ণরূপে বৃদ্ধি পাইছে। আজি ভারত সমগ্র বিশ্বর বাবে এখন স্বীকৃত আর মর্যাদাপূর্ণ দেশ হিসাবে গড়ি উঠিছে। ভারতের হাতত এক সুস্থির রাজনৈতিক জনাদেশ আছে, স্থির সরকার আছে, ভারতের সক্রিয় গণতন্ত্র আছে আর ভারতের এক শক্তিশালী ন্যায়িক ব্যবস্থা আছে আর আমাক সকলকে সঠিক দিশ দেখুৱাবলৈ এখন শক্তিশালী সংবিধান আছে। এতিয়া সমগ্র বিশ্বই আমার এই সামর্থ্যক চিনাক্ত করে স্বীকার করবলৈ আরম্ভ করেছে আর সেইবাবেই 2014 চনের পাছত বিশ্বর প্রায় 40খন দেশের সহিত আমার মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতিয়া চাওকচোন এয়া কিমান ডাঙর এক সুযোগ আহি পড়িছে। কিন্তু মই কব বিচাৰো যে এই যিবোৰ ট্রেড এগ্রিমেন্ট হয়েছে সেইবোৰ এক অতিশয় গুরুত্বপূর্ণ সুযোগ আর সেইবাবেই মই বিশেষকৈ MSME খণ্ডক কব বিচাৰিম যে আমি এই সুযোগটো হাতৰ পৰা যাবলৈ দিব নালাগে। আমি এতিয়া সমগ্র বিশ্বতে প্রভাব বিস্তার করিব লাগিব। ভারতত উৎপাদিত সামগ্রীয়ে যাতে বিশ্বর বজাৰৰ স্থান লাভ করে
তার

ক্ষেত্রে আমি কাম করিব লাগিব। আমার বস্ত্র শিল্পই হোক, আমার যন্ত্রপাতিয়েই হোক, নাইবা আমার ঔষধেই হোক, আমি এই সুযোগ হেরুয়াব নালাগে। কিন্তু গোলকীয় পর্যায়ের যিবোৰ মাপ কাঠি আছে সেইবোৰ আমি পূৰ কৰিব লাগিব। বিশ্বত ইতিমধ্যে যি উপলব্ধ আছে আমি তাতকৈ ভাল বস্তু দিব লাগিব, আর সমগ্র পৃথিবীত যি পোৱা যায় আমি তাতকৈ সুলভ মূল্যত সামগ্রী যোগান ধরব লাগিব। পঞ্জাবর লুধিয়ানার পর আরম্ভ করে তামিলনাড়ুর তিরুপুরলৈকে আমার বস্ত্রখণ্ডই আজি সমগ্র বিশ্বতে নিজের আধিপত্য বিস্তার করিব পারে। কেবল সিমানেই নহয়, কেরালার পর গুজরাটলৈ আর তামিলনাড়ুর পর বঙ্গলৈকে বিস্তৃত আমার এই বিশাল সাগরীয় উপকূল তথা আমার মৎস্যজীবী ভাই ভনী সকল, আজি এই FTA এর বাবে আমার মিছা মাছ রপ্তানির এক অভূতপূর্ব সম্ভাবনা গড়ি উঠিছে। আমার সাগরীয় খাদ্যবোৰক বিশ্বৰ বজাৰত এক সুকীয়া পরিচয় প্রদানের সুযোগ আহি পৰিছে। মই বিচাৰিম যে আমি এই অনুকূল পরিস্থিতির সম্পূর্ণ সুযোগ গ্রহণ করে একেলগে আগুৱাই যাব লাগিব। আমি এই কামবোৰ সফল কৰিবলৈ যত্ন কৰো। আহক মোৰ মৰমৰ দেশবাসী সকল, মই আপোনালোকৰ সন্মুখত যি ভূমিকা দাঙি ধৰিছো তার আঁৰত থকা 2047 চনৰ লক্ষ্যটো এই শক্তিশালী ভেটির উপরতে থিয় দি আছে। 2047 চনের বিকশিত ভারতের লক্ষ্য হল যা 10-12 বছর দেশবাসীয় যি সামর্থ্য প্রদর্শন করেছে সেই সামর্থ্যের এক অবিচ্ছেদ্য অংশ। আর সেইবাবেই মোর মরমর ভাই ভনী সকল, এই শতিকাটোর এক চতুর্থাংশ সময় ইতিমধ্যে পার হয়ে গেছে আর পরবর্তী এক চতুর্থাংশ সময় আমার বাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতিয়া আমি থমকি রব নোৱাৰো, গতিও রুদ্ধ হব নোৱাৰে। আমার দিশ ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে আর আমি লক্ষ্যত উপনীত হবই লাগিব। গতি আমি আমার কর্মসংস্কৃতি সলনি করব লাগিব। আমার কর্মসংস্কৃতি সলনি করার লগে লগে আমি আমার চিন্তাধারাও সলনি করব লাগিব, আমার কামর গতিও সলনি করব লাগিব। যিবোৰ কাম যোৱা 5-7টা দশকত সম্পূর্ণ হোৱা নাই সেইবোৰ কাম আমি অনাগত 5-7 বছরের ভিতরতে করে দেখাব লাগিব। আর দেশের যুব শক্তির উপর, নবপ্রজন্ম, মাতৃ আর ভগ্নী সকল, কৃষক সকলের উপর তথা শ্রমিক সকলের উপর মূর পূর্ণ বিশ্বাস আছে যে আমি এই সপনটুক বাস্তবায়িত করব পারো। আর সেইভাবে আমি সংস্কারের গতি অধিক ত্বরান্বিত করব লাগিব। আর যেতিয়া মই রিফর্মের কথা কই আছো তেতিয়া এই রিফর্ম আমার বাবে কেবল এক বাধ্যবাধকতা নহয়, নতুবা এই রিফর্ম আমার বাবে কেবল কোনো এটা মুখর শব্দ নহয়, আমার বাবে সংস্কার হল এক দৃঢ় বিশ্বাস। এই সুদৃঢ় বিশ্বাসের বাবে আজি আমি রিফর্ম এক্সপ্রেসের যাত্রাত অগ্রসর হয়েছো আর আমি অনাগত দিনবোৰতো নেক্সট লেভেল রিফর্মের দিকে আগুয়াই যাম। সেইভাবে সরকার, সমাজ, উদ্যোগ, উৎপাদক আর কৃষক প্রতিগী ব্যক্তিয়ে নিজের পরম্পরাগত ব্যবস্থার সংস্কার করব লাগিব। আমার চিন্তাধারাত সংস্কার আনিব লাগিব আর আমার লক্ষ্য সমূহরও সংস্কার করব লাগিব। আর সেইভাবেই মোর মরমর দেশবাসী সকল, আমি এক নির্দিষ্ট দিকত আগুয়াই যার সংকল্প লৈ যাত্রা করিব লাগিব। মই আজি সেই যুগটুকু সুঁড়িব বিচারিম যেতিয়া ভারতের সামর্থ্যক আমি সপ্ত হিন্দুর রূপত জানিছিল, বুঝি পাইছিল আর শুনেছিল। এতিয়া বিকশিত ভারত গড়ি তোলার বাবে আমার বাবে এক নতুন ধারার প্রয়োজন। আজি লাল কিল্লার প্রাঙ্গণের পর মই দেশের সম্মুখত শক্তির সপ্ত ধারার আহ্বান জানাইছো। আগন্তুক 5-7 বছরের ভিতর যি কাম যা 5-7টা দশকত সম্ভব হওয়া নাছিল সেই কাম আমি সপ্ত ধারার সামর্থ্য আর শক্তিরে করে দেখাম। আমি দেশক এক নতুন উচ্চতা আর নতুন গতি প্রদান করিম, নতুন লক্ষ্য সমূহ অতিক্রম করার সামর্থ্য প্রদান করিম। আর ইয়ার সমান্তরালভাবে দেশের যুবশক্তির সামর্থ্যক রাষ্ট্র নির্মাণের কামত সম্পূর্ণরূপে ব্যবহার করা হব, তেওঁলোকর শক্তিক সংযোগ করা হব। আগন্তুক দিনবোৰত মই যেতিয়া সপ্তধারার কথা কও সেই সপ্তধারার প্রথম শক্তিটো হল উৎপাদনের শক্তি। মোর মরমর দেশবাসী সকল, আমি ম্যানুফ্যাকচারিং সেক্টরটুক আগুয়াই লৈ যাব লাগিব। আর উৎপাদন বৃদ্ধি করার লগতে আমি সরু সরু শক্তি ভাণ্ডারও গড়িব লাগিব আর ডাঙর ডাঙর প্রডাক্টও তৈয়ার করব লাগিব। সমগ্র ভ্যালু চেইন আমার নিজের হব লাগিব আর সেই লক্ষ্য আগত রাখি আমার বাবে উপাদানবোৰৰ প্রয়োজন আর আমার কমপ্লিট ম্যানুফ্যাকচারিং তথা সম্পূর্ণ প্রডাক্টর।

এয়াও প্রতিরক্ষার এটা এনেকুয়া ক্ষেত্র যত আমার যুব প্রজন্মর সামর্থ্যক আমি দেশ তথা সমগ্র বিশ্বর ভাবে ব্যবহার করিব পাৰো। আমার সপ্তধারার ষষ্ঠ শক্তি হল গ্রিন ইকনমি আর ব্লু ইকনমি, যাবে গ্রিন জবরো জন্ম দিয়ে আমি গ্রিন হাইড্রোজেন, রিনিউয়েবল এনার্জি, এনার্জি স্টোরেজ, গ্রিন মোবিলিটি আর গ্লোবাল স্কেলত গ্রিন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্র আমি সফলতা অর্জন করবই লাগিব। সমগ্র বিশ্বই যেতিয়া গোলকীয় উষ্ণতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করে আমি তেতিয়া সেইবোৰৰ সমাধানের পথ বিচারো, আমি এই সমস্যাবোৰৰ সঠিক সমাধান আগবঢ়াই আহিছো। আর ভারতে আজি এক বৃহৎ সেউজ আন্দোলনের দিকে আগুয়াই গৈছে। ভারতের ওসর ব্লু ইকনমির বাবেও এক বিশাল সুযোগ আছে, আমার এক বিশাল উপকূলীয় অঞ্চল আছে, ব্লু ইকনমির বাবে ইয়াত বহুতো সুযোগ আছে, মীন পালন, উপকূলীয় পর্যটন, সামুদ্রিক প্রযুক্তির দরে এনে বহুতো ক্ষেত্র আছে যত আমি আগুয়াই যাব পারো। ভারতে যেতিয়া সপ্তধারার কথা কয় তেতিয়া আমার সপ্তম ধারাটো হল

বিশাল সুযোগ আছে। আমার এক বিশাল উপকূলীয় অঞ্চল আছে, ব্লু ইকনমির বাবে ইয়াত বহুতো সুযোগ আছে। মীন পালন, উপকূলীয় পর্যটন, সামুদ্রিক প্রযুক্তির দরে এনে বহুতো ক্ষেত্র আছে যত আমি আগুয়াই যাব পারো। ভারতে যেতিয়া সপ্ত ধারার কথা কয়, তেতিয়া আমার সপ্তম ধারাটো হল ভারতের সব পাওয়ার। আর পৃথিবীর বাবে ইয়ার এক বিশেষ গুরুত্ব আছে, এয়াই হয়েছে ভারতের সফট পাওয়ারর শক্তি, যুগে সমগ্র বিশ্বকে ভারতের হইতে সংযুক্ত করে রাখিছে। যুগ আজি এক নতুন শক্তি হয়ে পড়িছে আর ভারতের প্রতি বিশ্ব আস্থা বৃদ্ধির অন্যতম কারণলৈ পরিগণিত হয়েছে। ভারতের ওসর আস্থার কেন্দ্র আছে আয়ুর্বেদ আছে, আর হোলিস্টিক হেলথ কেয়ারর সুন্দর ব্যবস্থা আছে, লগতে আছে হিল ইন ইন্ডিয়ার দরে এক শক্তিশালী মুভমেন্ট। আমি এতিয়া আমার এই সামর্থ্যক লৈ সমগ্র বিশ্বতে প্রভাব বিস্তার করিব পারো। আমার হ্যান্ডিক্রাফ্ট হোক অথবা আমার সংস্কৃতি, চলচ্চিত্র, ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, VFX, এনিমেশন, গেমিং আর ডিজিটাল কন্টেন্টর জড়িয়ে আমার বিশ্বজয় করার সামর্থ্য আছে। ক্রিয়েটিভ ওয়ার্ল্ডর ক্ষেত্র বিশ্বত ভারতে নিজের আধিপত্য প্রদর্শন করিব পারে। আমি ইয়াক এক বিশ্বজনীন সামর্থ্য হিসাবে বিকশিত করিব লাগিব। আজি ভারতে ওয়েব সামিটক এক অতি বৃহৎ শক্তি প্রদান করেছে। সমগ্র বিশ্বই লাহে লাহে ভারতের ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্ড এন্টারটেইনমেন্ট সামিটর বাবে অপেক্ষা করে থাকা হয়েছে। আর ই ভারতের সফট পাওয়ার তথা ভারতের ক্রিয়েটিভ জগতক সমগ্র বিশ্ব হইতে চিনাকি করাই দিবে। মরমার দেশবাসী সকল, ভারতের ওসর বিশাল বনজ সম্পদ আছে। আমার এশতকৈও অধিক রাষ্ট্রীয় উদ্যান আছে। ইয়াত প্রচুর সম্ভাবনা আছে যদিও বিদেশী পর্যটক আকর্ষণের ক্ষেত্রে আমি এতিয়াও পিছ পড়ি আছো। আমার সফট পাওয়ারের জড়িয়ে পর্যটক সকলক ভারতের প্রতি আকর্ষিত করার এয়া এক সুযোগ, আর এই সামর্থ্যক আমি বিশ্বর আগত দেখাব লাগে। শীঘ্রে এই কামটো করিব লাগিব, লগতে ভারতক ক্রীড়ার ক্ষেত্র পৃথিবীর ভিতরতে আকর্ষণীয় করে তুলিব লাগিব। বিশ্বর ক্রীড়া প্রতিযোগিতা সমূহ ভারতত কিয় হব নোৱাৰে? কনসার্ট ইকোনমি আজি দ্রুত গতিত বৃদ্ধি পাইছে আর ই দেশের যুব প্রজন্মর বাবেও বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে পড়েছে। বিশ্বর প্রতিগৰাকী শিল্পীয়ে তেওঁলোকৰ জীবনত এদিন নহয় এদিন ভারতত নিজের কনসার্ট করবলৈ বিচাৰে। এয়া এক ডাঙর সুযোগ। ইয়াক সঠিকভাবে সুচল করবলৈ আমি প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তুলিব লাগিব। বন্ধুসকল, সপ্তধারার এই সাতটা শক্তি অর্থাৎ সপ্ত শক্তির উদ্দেশ্য কেবল এটা খণ্ডত প্রগতি করাটাই নহয়, বরঞ্চ এক হোলিস্টিক এপ্রোচর হইতে আমি কাম করিব লাগিব। আমি রাষ্ট্রর বাবে যি লক্ষ্য লৈ আগুয়াই গৈছো, যি উচ্চাকাঙ্ক্ষা লৈ আগুয়াই গৈছো, সেই মাত্রাক অতিক্রম করার দিকত আমি কাম করিব লাগিব। মরমর দেশবাসী সকল, মই কিছুমান কথা কৈছো কিন্তু মই ইয়াত কয়ো এখোজ আগুয়াই চিন্তা করছো। মই দেশখনের সামর্থক আর কিছু সক্রিয় করব বিচার। সরকারের দ্বারা কেতিয়াও এখন দেশ নচলে, বরঞ্চ দেশের প্রতিগী নাগরিক একগুট হলেহে দেশ এখন শক্তিশালী হয়। আমি কি এনেদরে ভাবিব নোৱাৰো যে জি ফর্চুন 500-র কথা আমি ইমানকৈ শুনো অহা এটা দশকত সেই ফর্চুন 500-র তালিকাত 50টা কোম্পানি ভারতরে কিয় নহব? এইটো আমার লক্ষ্য কিয় হওয়া উচিত নহয়? আজির সময়ত ব্যাংকিং খণ্ডটো যথেষ্ট বিকশিত হয়ে উঠিছে। বিশ্বর শীর্ষ ব্যাংক সমূহর ভিতরত ভারতের ব্যাংকর পতাকা কিয় উড়িব নোৱাৰিব? ভারতের ব্যাংকিং খণ্ডও আগুয়াই যাব লাগে। বিশ্বর শীর্ষ 5টা ব্যাংকর ভিতর ভারতের একটা ব্যাংক থাকাটো প্রয়োজন। ভারতের ফার্মা খণ্ডর দিকত আমি বহুত কাম করছো কিন্তু এতিয়া সময়ের এয়াই আহ্বান। বিশ্বর 5টা বৃহত্তম ফার্মা কোম্পানির ভিতরত ভারতরও অন্তত এটা বা দুটা ফার্মা কোম্পানির নাম থাকাটো উচিত। ভারতে সেই তালিকাত নিজের স্থান দখল করিব লাগে। ল ফার্ম সমূহ আছে, রেটিং এজেন্সি সমূহ আছে, গতি এতিয়া সময়ের আহ্বান এয়া নহয় নে যে গ্লোবেল লিডারশিপ আমার হাতত থাকাটো প্রয়োজনীয়। আমার উচর প্রতিভা আছে, সামর্থ্য আছে, আর আমার এক সুদীর্ঘ ইতিহাসও আছে। বিভিন্ন ভাষা সমূহের উপর আমার দখল আছে, গতি আমি বিশ্বত উপনীত হব লাগে। আমার কোনো কনসাল্টিং ফার্ম বা একাউন্টিং ফার্ম বিশ্বর শীর্ষ কোম্পানি সমূহের ভিতর কিয় থাকিব নোৱাৰে? ভারতের টেকনোলজি কোম্পানি সমূহ সমগ্র বিশ্বর ভিতরতে শ্রেষ্ঠ হওয়াটাই আমার লক্ষ্য হওয়া উচিত। আমার ব্র্যান্ড সমূহ এনেকুৱা হব লাগে যিয়ে পৃথিবীর মানুষক আকর্ষিত করে। আমার ব্র্যান্ড সমূহ আমার পরিচয় হোক আর সমগ্র বিশ্বর বাবে ভারত গন্তব্যস্থান হয়ে পড়ক, সেই দিকত আমি কাম করিব লাগিব। আর ইয়ার বাবে মই রাজ্য সরকার তথা স্থানীয় স্বায়ত্ত শাসিত

প্রতিষ্ঠানসমূহক জানাব বিচার যে ভারত সরকারের এটা দায়িত্ব হয়েছে যে আমি আমার সংস্কারের গতি বৃদ্ধি করব লাগিব। 2048 সনের লক্ষ্যের সঙ্গে সংগতি রাখি আমার ব্যবস্থা সমূহ বিকশিত করব লাগিব। আমি অতীতের নীতি নিয়ম অনুসরি চলিব নোৱাৰো। আমি অনাগত সপোনবোৰৰ সৈতে সংগতি রাখি নতুন নীতি নিয়ম গঢ়িব লাগিব। আর মই দেশবাসীক আশ্বাস দিছো যে পরিশ্রমের কোনো ত্রুটি নরখাক আমি বিকশিত ভারতের সপোন বাস্তবায়িত করিমেই। আমি সকলে মিলি একেলগে আগবাড়িব লাগিব। সেয়া কেন্দ্রীয় সরকারেই হোক, রাজ্য সরকারেই হোক বা উদ্যোগ খণ্ডই হোক, আমি সকলে একগোট হয়ে আগুয়াই যাব লাগিব। আমি অহরহ সংস্কার করে থাকিব লাগিব, সংস্কার প্রক্রিয়াক আমি আগুয়াই লৈ যাব লাগিব। মই আগতেও কৈছিলোঁ যে আমি রিফর্ম কোনো বাধ্যবাধকতার বাবে নহয়, বরঞ্চ নিজের সংকল্প তথা দৃঢ় বিশ্বাসের জড়িয়ে নির্ধারিত লক্ষ্যত উপনীত হবলৈ করে আছো। মরমর দেশবাসী সকল, যেতিয়া মই বিকশিত ভারতের কথা কও, দেশক দ্রুত গতিরে আগুয়াই লৈ যোৱাৰ কথা কও, তেতিয়া ইয়ার জড়িয়ে আটাইতকৈ লাভান্বিত কোন হব? এই সকলো প্রচেষ্টার আটাইতকৈ ডাঙৰ সাধক কোন হব? যদি কোনোবা প্রকৃত সাধক আছে, তেন্তে তেওঁলোক হৈছে দেশৰ যুব প্রজন্ম, তেওঁলোকেই হৈছে মোৰ দেশৰ যুবশক্তি। বিকশিত ভারতের এই যাত্রাত যুব প্রজন্মর এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কেবল সিমানেই নহয়, বিকশিত ভারতের দ্বারা আটাইতকৈ লাভান্বিত হব দেশৰ এই যুব প্রজন্ম। আর সেইভাবেই আমি বিকশিত ভারতের লক্ষ্যত যুব প্রজন্মক সাঙুড়ি আগুয়াই যাব লাগিব। যুব প্রজন্মক সর্বোচ্চ অগ্রাধিকার দি আগবাড়িব লাগিব। আর বিগত 10-12 বছর সেই দিকত বহুতো কাম করা হয়েছে। স্টার্ট আপ ইন্ডিয়া, আজি সমগ্র দেশতে 2.5 লাখতকৈও অধিক রেজিস্টার্ড স্টার্ট আপ গড় লৈ উঠিছে। দেশের যুব প্রজন্ম এতিয়া কেবল নিজে কাম করাই নহয়, বরঞ্চ বহুতো লোকক সংস্থাপনও দিছে। ভারত সরকারে 1 লাখ কোটি টাকার ইনোভেশন ফান্ড ঘোষণা করেছে। মই দেশের যুবক যুবতী সকলক কব বিচার যে আপনাদের নিজের সপনবুর আগুয়াই আহক, সম্পদের কোনো অভাব হবলে দিয়া নহব। আপনার মেধা আর চিন্তা শক্তির সামর্থ্য বৃদ্ধি করবলৈ এই 1 লাখ কোটি টাকার এক সুব্যবস্থা আমি ইতিমধ্যে করে দিছো। গবেষণার ক্ষেত্রে নতুন সুযোগের সৃষ্টি হয়েছে। ডিজিটাল ইন্ডিয়ার জড়িয়ে লাভ করা সুলভ দরের ডাটায় যুব প্রজন্মক শক্তিশালী করেছে। পৃথিবীর ভিতরতে যদি কোরবাত আটাইতকৈ সুলভ মূল্যর ডাটা পোৱা যায়, তেন্তে সেয়া ভারততে পোৱা যায়। আমি স্কিল ইন্ডিয়ার দরে রাষ্ট্রীয় কার্যসূচী হাতত লৈছো, মহাকাশ খণ্ডক মুক্তি করে দিছো, রাষ্ট্রীয় ড্রোন নীতি প্রস্তুত করেছো, খেলো ইন্ডিয়া নীতি গড়ি তুলিছো। বিগত 35 বছরে দেশত নতুন শিক্ষা নীতি নাছিল, এতিয়া আমি নতুন শিক্ষা নীতি আনিছো আর ইয়ার দ্বারা মধ্যবিত্ত সকল উপকৃত হয়েছে। মই আপোনালোকক 2004 চনের পৰা 2014 চনলৈকে এক পরিসংখ্যা দিব বিচার। 2014 চনলৈ দেশত 3.5খনতকৈও কম বিশ্ববিদ্যালয় আছিল, আর আজি মাত্র 10-12 বছরতে প্রায় 650খন নতুন বিশ্ববিদ্যালয় সংযোজিত হয়েছে। আমি প্রায় 1000-র সীমা আসবলৈ গৈ আছো। আনহাতে 2014 চনের আগলৈকে মেডিকেলর আসনের সংখ্যা আছিল মাত্র 400। আজি সেই পরিস্থিতি সম্পূর্ণ সলনি হয়েছে। প্রায় 850লৈ মেডিকেলর আসন বৃদ্ধি হয়েছে। কেবল সিমানেই নহয়, বিদেশের বিশ্ববিদ্যালয় এতিয়া ভারতলৈ আহিছে। ভারততে যুব প্রজন্মই যাতে বিদেশের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লাভ করিব পারে, তারও ব্যবস্থা ইতিমধ্যে করা হয়েছে। আমার দেশের যুব প্রজন্ম যাতে শৈশবতে টেকনোলজির প্রতি আকর্ষিত হয়, আমি সেই দিকটো কাম করে আছো। আর সেইভাবেই আমি প্রায় 10,000 অটল টিঙ্কারিং ল্যাব সরু সরু শিশুসকলের হাতত অর্পণ করেছো, যাতে ইনোভেশন আর টেকনোলজির প্রতি তেওঁলোকৰ আগ্রহ বৃদ্ধি পায়। বিগত 12 বছরত আমি যুব প্রজন্মর বাবে বহুতো নতুন পথ মুকলি করেছো। আপনাদের নিশ্চয় দেখিছে যে আমি স্টার্ট আপ খণ্ডক কিদরে অগ্রাধিকার দিছো। ভারতের প্রাইভেট স্টার্ট আপ খণ্ডর মাত্র 28 বছর গড় বয়সের যুব প্রজন্মই পৃথিবীর ভিতরতে প্রথমবারের বাবে পুনপটিয়া প্রচেষ্টাতে নিজাকৈ স্যাটেলাইট আর রকেট লঞ্চ করে দেখাইছে। তেওঁলোকে সচাকৈ এক ডাঙর কাম করে দেখাইছে। আজি আমার দেশত প্রায় 2.5 লাখতকৈও অধিক রেজিস্টার্ড স্টার্ট আপ আছে। আমি যোৱা কিছুদিনের আগতে এআই ইম্পেক্ট সামিটেরও আয়োজন করেছিল। কৃত্রিম বুদ্ধিমত্তার সম্প্রসারণ অতি দ্রুত গতিত বৃদ্ধি পাইছে। লাল কিল্লার পৰা মই দেশের যুব প্রজন্মর বাবে এক ঘোষণা করব বিচার। আমি সিদ্ধান্ত লৈছো যে অহা 1 বছরের ভিতর 1 কোটি

আজিও উপযুক্ত সুযোগের সন্ধানত আছে। এতিয়াও হিংসা আর অরাজকতার পথ বিচারি ফুড়িছে, সমাজক বিপথে পরিচালিত করবলে বিভিন্ন ধরনের রণকৌশল অবলম্বন করেছে। এই বৌদ্ধিক নক্সালবাদী সকল চিনাক্ত করব লাগিব, তেওঁলোকক সমাজৰ পৰা বিচ্ছিন্ন করব লাগিব। এখন বিকশিত রাষ্ট্র হিসাবে গড়ি তোলার যে মূলসূতি, সেই দিকত দেশের যুব প্রজন্মক একত্রিত করব লাগিব। মরমর দেশবাসী সকল, এখন সুরক্ষিত ভারত গড়ি তোলা আমার সকলোরে দায়িত্ব। প্রত্যাহ্বান সীমার ভিতরতে হোক বা সীমান্তর বাহিরতেই হোক, ভারত আজি প্রতিটি পরিস্থিতির বাবে সাজু হয়ে আছে। আজিকালি যুদ্ধর ধরন সলনি হয়েছে, এতিয়া যুদ্ধ কেবল সীমান্ততে হব এনে কোনো নিশ্চয়তা নাই। এতিয়া যুদ্ধর লক্ষ্য হয়েছে দেশের অভ্যন্তরত থাকা রিফাইনারি সমূহ অথবা ব্যাংকিং খণ্ড সমূহ। কেবল সিমানেই নহয়, আনকি ডেটা সেন্টার সমূহকো আক্রমণের লক্ষ্য করে লই এতিয়া যুজর এক নতুন রূপ দেখা পোৱা গৈছে, যত দেশের আন্তঃগাঁথনি ধ্বংস করা হয়েছে আর উদ্যোগ সমূহ কুঙা করে পেলা হয়েছে। আমি যা বছর মিশন সুদর্শন চক্র ঘোষণা করেছিল আর বর্তমান দ্রুত গতিরে ইয়ার কাম চলি আছে। আজি আমার ডিফেন্স এক্সপোর্ট প্রায় 50 গুণ বৃদ্ধি পাইছে আর পৃথিবীর প্রায় 100খন দেশত আমার অস্ত্র শস্ত্র সমূহ রপ্তানি হয়েছে। বিশ্ব দরবারত ভারতের প্রতিষ্ঠা লাহে লাহে বৃদ্ধি পাইছে আর সলনি হওয়া সময়ের লগত খোঁজ মিলাই আমি আধুনিক অস্ত্র শস্ত্রর দিকত কাম করিব লাগিব। আমার সৈন্য বাহিনীর সামর্থ্য বৃদ্ধি করিব লাগিব, কিন্তু তার লগতে আমি দেশের নাগরিক সকলকো সাজু করে তুলিব লাগিব। যা শতিকার যুদ্ধ সমূহর বাবে আমার দেশত যে সিভিল ডিফেন্সর ব্যবস্থা গড়ি তোলা হয়েছিল সেইবোৰ এতিয়া পুরনি হয়েছে। সেইভাবেই আজি মই লাল কিল্লার পৰা এই কথা ঘোষণা করছো যে আমি অনাগত দিনবোৰত সিভিল ডিফেন্সৰ এক শক্তিশালী নেটওয়ার্ক গড়ি তুলিম। আমি তেওঁলোকক আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার হইতে চিনাকি করাম। আধুনিক সংকটৰ পৰা নাগরিক সকলক রক্ষা করার বাবে কি কি ব্যবস্থা করিব পাৰি, সেই সকলোবোৰ ইয়াত অন্তর্ভুক্ত হব। সিভিল ডিফেন্সৰ আধুনিক প্রত্যাহ্বান সমূহ মোকাবিলা করব পৰাকৈ আমি এটা অতি বিশাল স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করবলৈ গৈ আছো। মোৰ মৰমৰ দেশবাসী সকল, রাষ্ট্র নির্মাণৰ ক্ষেত্রত আজি আমার ভগ্নী আর কন্যা সকলের অবদান অনন্য, যি আমার বাবে এক অনুপ্রেরণার উৎস হয়ে পড়েছে। যুঁজারু বিমান চলার পর আরম্ভ করে অসামরিক বিমান পরিবহন লৈকে আমার কন্যা সকলক আজি সকলোতে আগশারীত দেখা পোৱা যায়। খেলপথারতেই হোক বা স্টেম এডুকেশনের বাবে নামভর্তির প্রক্রিয়াতেই হোক, সর্বত্রে আজি আমার কন্যা সকল আগবাড়ি গৈছে। আজি আন কি দেশের সেনাবাহিনীটু NDA পৰা উত্তীর্ণ হওয়া আমার কন্যা সকলে অতি গৌরবরে দেশের সেনাবাহিনীক নেতৃত্ব দিয়ার সামর্থ্য প্রদর্শন করেছে। মোৰ কন্যা সকলের শক্তি কেনে ধরনের হেয়া জানেনে? মই অলপতে সানন্দর একটা সেমিকন্ডাক্টর প্লান্ট লৈ গৈছিল। তাত আদিবাসী কন্যা সকলের লগতে দেশের বিভিন্ন প্রান্তর পৰা অহা কন্যা সকলে কাম করে আছিল। তেওঁলোক এনেকুৱা গাঁৱৰ পৰা আহিছিল যত পাসপোর্ট কি হয় সেই কথা তেওঁলোকে জনাই নাছিল। সেই কন্যা সকল বিদেশ লৈ গৈছিল প্রশিক্ষণ লৈ ঘুরি আহি আজি তেওঁলোকে শিপ নির্মাণত জড়িত হৈ আছে। তেওঁলোকর মাজত মই যি আত্মবিশ্বাস দেখিলো, মই সঁচাকৈয়ে তার দ্বারা যথেষ্ট প্রভাবিত হৈছিল। আর আমি 3 কোটি ভগ্নীক লাখপতি দিদি হিসাবে গড়ি তোলার যি লক্ষ্য স্থির করেছিল আমি ইতিমধ্যে সেই লক্ষ্য অতিক্রম করেছো। এতিয়া আমি 6 কোটি লাখপতি দিদি সৃষ্টি করার লক্ষ্যর দিকে আগবাড়িছো। 3 কোটি নতুন লাখপতি দিদি হওয়া মানেই হল মাতৃশক্তির জড়িয়ে গ্রাম্য অর্থনীতিত এক বিশাল পরিবর্তন আহিবলৈ গৈ আছে। মোৰ মৰমৰ দেশবাসী সকল, আজি পঞ্চায়ত পৌরসভা আর পৌর নিগমত আমার মহিলা সকলে বৃহৎ সংখ্যাত জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব লৈ দেশক সঠিক পথ প্রদর্শন করে আছে। তেওঁলোকে বিভিন্ন সমস্যার সমাধান করেছে আর অতি সক্ষমভাবে নেতৃত্ব আগবাইছে। আর এই কথাসারকে মনত রাখি আমি সংসদত নারী শক্তি বন্দন অধিনিয়ম গৃহীত করেছিল, কিন্তু কিবা নহয় কিবা কারণত 40 বছর ধরে এই স্বপ্ন সদায় রাজনৈতিক অরিয়া অরির বলি হয়ে আহিছে। মই আজি লাল কিল্লার প্রাচীরর পৰা ত্রিরঙ্গ পতাকার চাঁদ থিয় হয়ে দেশের সকলো রাজনৈতিক দলের ওসর প্রার্থনা জানাইছো আর এই বিষয়ে অনুরোধ জানাইছো। আহক সেই মহিলা সকলের সামর্থ্যক সন্মান জানাই তেওঁলোকৰ শক্তিৰ আৰাধ্য হওক, মহিলা সকলৰ মৰ্যাদা ৰক্ষাৰ বাবে আগবাঢ়ি আহক। আৰু শীঘ্ৰে মাতৃভগ্নী সকলে বিধানসভা লোকসভাত 33% আসনৰ জৰিয়তে তেওঁলোকৰ প্ৰতিনিধিত্ব লাভ কৰে। আৰু ভাৰতৰ নীতি নিৰ্ধাৰণৰ ক্ষেত্ৰত
নিজৰ

0: এয়া আমার সুযোগ আর এয়া আমার সংকল্প। আহক আমি সপোনবুক সংকল্প রূপান্তরিত করো, সংকল্প সামর্থ্য পরিণত করো আর সামর্থ্যক সফলতালে পরিবর্তন করো। আহক আমি আমার প্রতিটি খোঁজ দেশের উন্নয়নের খোঁজ হিসাবে গড়ি তোলো, খোঁজত খোঁজ মিলাই, হৃদয়ের সঙ্গে হৃদয়ের সংযোগ ঘটাই, লক্ষ্যর সঙ্গে সংযোজিত হয়ে থাকক। এই গছি বন্তিরপরা হাজারটা বন্তি জ্বলি উঠক। আহক সকল একত্রিত হও, এই মঙ্গল উৎসবত এক ভাবনার সঙ্গে আমি বিকশিত ভারতের সংকল্প লোক। আপনালোক সকলকে বহুত বহুত শুভেচ্ছা জানালো মোর সঙ্গে। কোক ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়।
1: ইমানপুরে শ্রোতা সকলে, আমার দেশের অশীতিতম স্বাধীনতা দিবস উপলক্ষে আজি নতুন দিল্লির লাল কিল্লার ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিয়ে দেশবাসীক উদ্দেশ্যে দিয়া ভাষণের অসমীয়া ভাষান্তরের AI সংস্করণ শুনিলে। এই অনুষ্ঠানটি অসমের আকাশবাণীর কেন্দ্রসমূহে রিলে করে শুনালে।
2: মিডিয়াম ওয়েভৰ 266.66 মিটার, 1125 কিলোহার্টজ আর FMNর 102.4 মেগাহার্টজত এয়া আকাশবাণী তেজপুর। এতিয়া আমার স্টুডিওর সময় নিশা 10:40 হয়েছে আর ইয়ার আমার আজির অধিবেশনেরও অন্ত পড়েছে। কাইলৈ দেওবারে আমার নিয়মীয়া অধিবেশন মুকলি করা হব বিয়লি 5:25 এই একে মিটার আর একে বেণ্ডতে। FM বেণ্ডর 102.4 মেগাহার্টজত আমার পরবর্তী অধিবেশন মুকলি করা হব কাইলৈ পুৱা 5:55। আজি আমার এই অধিবেশনের নিয়ন্ত্রণ কক্ষর দায়িত্বত আছিল সমীর নার্জারী আর নবজ্যোতি রাভা, ট্রেন্সমিটারত আছিল নিরঞ্জন বড়ো, পরিবহনত নয়ন দৈমারী আর ডিউটি রুমত আছিল রশ্মিরেখা ভূঁয়া। আজির অধিবেশন সামরি আপনালোকক পুনৰ লগ পোৱাৰ প্ৰতিশ্ৰুতিৰে প্ৰচাৰণ কক্ষৰ পৰা মই নবজ্যোতি হাজৰিকাই আজিলৈ বিদায় লৈছোঁ। শুভৰাত্রি, জয় হিন্দ।